শ্রোতা বন্ধু আপনার ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দন শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর কুমুদলতা মহান্তিক গীত রচনাকু কণ্ঠ দিয়েছেন মীনা মহাপাত্র।

শ্রোতাবন্ধু আপনার গীতটি ওড়িয়া কথাচিত্রর গীত শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর এথর শুণতু অক্ষয় মহান্তি এবং অনুরাধ পড়ুয়াল কণ্ঠের কার্যক্রমর পরবর্তী গীত গীতিকারী শীর্ষানন্দ দাস কানুনকু সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি কথাচিত্র শঙ্খা সিন্দুর।

শ্রোতাবন্ধু আপনার বিশেষ কার্যক্রম খোলা ঝরকা শুণু আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর কার্যক্রম আমার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর এপ মাধ্যমে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরু হেউছন্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরঙ্କ ସ୍ୱରୂପ। ସେ ପରମବ୍ରହ୍ମଙ୍କ ପ୍ରତୀକ। ତେଣୁ ଗୁରୁଙ୍କ ପ୍ରତି ସମ୍ମାନ ଜଣାଇବା ହେଉଛି ଭାରତୀୟ ସଂସ୍କୃତିର ଏକ ମହାନ ପରମ୍ପରା। ଆଉ ଆଜି ହେଉଛି ପବିତ୍ର ଗୁରୁ ପୂର୍ଣ୍ଣିମା। ଏହା କେବଳ ଗୋଟିଏ ପର୍ବ ନୁହେଁ, ବରଂ ଜ୍ଞାନ, ଶ୍ରଦ୍ଧା, କୃତଜ୍ଞତା ଏବଂ ମାନବିକ ମୂଲ୍ୟବୋଧର ଉତ୍ସବ। ଗୁରୁ ଶବ୍ଦର ଅର୍ଥ ହେଉଛି ଯିଏ ଅଜ୍ଞାନର ଅନ୍ଧକାରକୁ ଦୂର କରି

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है। देश

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଗାୟତ୍ରୀ ବୋଷ ଓ ରଘୁନାଥ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ, ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ନରସିଂହ ମହାପାତ୍ର।

0: ততক অন্ডা দিয়ে পারছি। আর ইন্ডিয়ান রনর বতক বছরকে 200 নু 250টা অন্ডা দিয়ে পারছি। তো ইহি পাশে আমি বছর যাকর অন্ডা বি পাই পারমা। আর মাংস প্রজাতিনে আমার অছে ধড়া পেকিন মস্কোভি, জেন প্রজাতিকে আমকে চাইনারু মিলিথিলা। ই কিসমর বতক খুব জলদি বড়ছি, বলে 6 নু 8 হপ্তানে ই বতক পাখাপাখি 1.5 কিলোরু 2 কিলো হিযেসি। আর গোটে প্রকার দেশি প্রজাতি কুঠনার বতক, যেনটাকি বছরকে 180 নু 200 তক অন্ডা দি পারছি, তার সঙ্গে সঙ্গে 1.5 নু 2 কিলো তক বড়ছি। দেশিয়া বতক সাঙ্গে সাঙ্গে আমার উৎপাদনক্ষম বতক বই আছে, যেনটাকে আমকে অধিক অন্ডা দি পারবা আর অধিক বি তানু আমকে মাংস মিলি পারবা। এবে আসুন জানমা আমি কেনটা কিনা বতক চিয়ার আমি ধ্যান রাখমা। কেন যে বইলে বতক চিয়াকে 3 নু 4 হপ্তা হিথিলা বেলে তাকে গুটে ভল কোঠরিথি আমি রখমা, যেনতা কি তাকে আমি থন্ডারু রক্ষা করি পারমা। হেতি কাজে আমি পুয়াল হেলা কি কাঠ গুণ্ড হেলা তাকে তলে দি পারমা। আর ছুটিয়া বল গুটে 100 নু 200 ওয়াটর ইলেকট্রোনিক বল গুটেকে আমি আমি লগাই দমা, যেনতা কি বতক চিয়া মানে উসুম থি রই পারবে আর তাকে থন্ডা নেই ধরলে সেমানে জলদি বড়বে। তো বতক গুটে লাভজনক ব্যবসায়কে মাতর্ক আমি বৈজ্ঞানিক জ্ঞান কৌশল অবলম্বন কলে সে বতক নু অধিক লাভ পাই পারমা। তো আমার চাষি ভাই দাদা ভয়ন মানকে অনুরোধ রইলা, যেতকি বেলে বি আমি বতক পালন করুচু বতককে কেনতা কিনা বাছমা, ভল প্রজাতির বতককে বাছমা, আর তার খাদ্যপেয় প্রতি ধ্যান দমা, আরু তানু কেনতা কিনা অধিক লাভ পাই পারমা, হে দিক প্রতি চিন্তা করমা।
1: শুনিলে চাষার কথা আকাশবাণী ভবানীপাটন।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট, হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है। देश

0: संस्कृति मूल्यबोध एवं परंपरार एक निष्ठ प्रवक्ता
1: आकाशवाणी भवानीपाटन प्रचार करछो महिला मानक पे कार्यक्रम शक्ति रूपा किंतु ता पूर्वरो ए विज्ञापन
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
5: এই কাহিনী এক ফটোগ্রাফার আউতার অন্তরাত্মার
6: Oh, lovely. Well done.
5: Business loan approved?
6: Ebe hebo boda studio. Nua camera, nua lights.
5: Ta sathire nua car bhi nahi niyo. Sei loan re?
6: Na. Loan, nahi thiba kamare lagao. Thik samayare EMI bharo. Credit score badhao. Paravarti loan, sahajare pao.
5: Car nuhe tumaro photo hi nahi jao.
6: Apana ke...
7: RBI kohe.
5: Arthika buddhi mata jahari, se samruddha nari.
8: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
9: ফসিলা
10: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
11: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: ছাত্রীঙ্ক উজ্জ্বল ভবিষ্যৎকু সুনিশ্চিত করিবারে এহা সহায়ক হব। ছাত্রঙ্ক স্বার্থকু দৃষ্টি রাখি এই বিল অনা যাইছি বলি সে কইছন্তি। অন্য পক্ষে আরএসপি র এম কে প্রেমচন্দ্র প্রস্তাবিত বিলরে রহিতিবা পরিবর্তন জনিত প্রস্তাব কেবল লৌকিকতা বলি অভিযোগ করিছন্তি। পূর্বাহ্ন 11টায় আজ গৃহর অধিবেশন আরম্ভ হওয়া ক্ষণি বাচস্পতি ওম বিড়লা রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার সফলতা হাসল করে ক্রীড়াবিদ হরজিন্দর কৌর এবং গুলবীর সিংকু অভিনন্দন জনাইতিলে। প্রশ্নকাল আরম্ভ হওয়া মাত্রে বিরোধী দলগুলিক পক্ষর গৃহরে প্রশ্নপত্র প্রঘট প্রসঙ্গজনিত প্রতবাদকারী উপরে পুলিশর কার্যানুষ্ঠানক বিরোধ করে হট্টগোল সৃষ্টি করে। গৃহকার্য সম্ভব নহেবার বাচস্পতি মধ্যাহ্ন 12টা পর্যন্ত গৃহক মুলতবী ঘোষণা করে। রাজ্যসভায় মধ্য অনুরূপ পরিস্থিতি জারি রহবার প্রথম পর্যায়ে মধ্যাহ্ন 12টা এবং পরে অপরাহ্ন 2টা পর্যন্ত গৃহক মুলতবী রাখাযাই। লোকসভায় আজ জন্ম এবং মৃত্যু পঞ্জীকরণ সংশোধন বিধেয়ক 2026 আগত হয়েছে। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় এই বিল আগত করেছেন। জন্ম এবং মৃত্যু পঞ্জীকরণ আইন 1969 সংশোধন করা নিয়ে এতে কতক প্রস্তাব রয়েছে। জন্ম কিংবা মৃত্যুর 1 বর্ষ-2 বর্ষ মধ্যে দাখল হয়ে রিপোর্ট উপরে যাঞ্চ পরে জেলা ম্যাজিস্ট্রেট উপখণ্ড স্তরীয় ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুমোদন সহ এখন পঞ্জীকরণ করা বিধেয়কের প্রস্তাব রয়েছে। তবে 2 বর্ষর অধিক সময় পরে হয়ে রিপোর্টে কেবল প্রথম শ্রেণী বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশক্রমে পঞ্জীকরণ করা। বিলম্বিত পঞ্জীকরণ ব্যবস্থা অধিক কঠোর করা এবং জন্ম ও মৃত্যুর সময় অনুযায়ী রিপোর্টিং উৎসাহিত করা লক্ষ্যে এই সংশোধিত বিধেয়ক আগত করা। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত মিলিত সংসদীয় কমিটির কার্যকলাপ বৃদ্ধি করেছে। লোকসভায় আজ কমিটির অধ্যক্ষ বিজেপি সদস্য পিপি চৌধুরী সংবিধানের 129তম সংশোধন বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল 2024 উপরে কার্যকাল বৃদ্ধি নিয়ে এক প্রস্তাব আগত করে। বাচনিক ভোটরে এই প্রস্তাব গৃহে পারিত হয়েছে। আসন্তা শীতকালীন অধিবেশনর শেষ সপ্তাহর প্রথম দিন পর্যন্ত কমিটি কার্যকালকু বৃদ্ধি করা যাইছে। আসামে দেখা বন্যা স্থিতি নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাঙ্ক আলোচনা করা সহ অপর আসামে হইতিবা ভয়াবহ বন্যা পরবর্তী সহায়তা কার্যর সমীক্ষা করেছেন। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে ডক্টর শর্মা কহিছন্তি স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা পরিস্থিতি সম্পর্কে পচারি বুঝিছন্তি এবং বন্যা প্রভাবিত অঞ্চলের সহায়তা পুনরুদ্ধার তথা পুনর্নির্মাণ পাই কেন্দ্র সরকার সমস্ত আবশ্যক সহযোগ যোগাই দেবে বলে আশ্বাসনা দেইছন্তি। মুখ্যমন্ত্রী আহুরি কহিছন্তি এই কঠিন সময়ে কেন্দ্রীয় সংস্থাগুলিক আবশ্যক সেবা যোগাই দেউছন্তি। অন্যপক্ষে বন্যা দ্বারা সবুঠারু অধিক প্রভাবিত শিবসাগর গোলাঘাট চরাইদেও জোরহাট জেলার যুদ্ধকালীন ভিত্তিতে সহায়তা যোগাই দিয়া বেলে পুনর্বাস কার্য জারি রয়েছে। তবে স্থিতি স্বাভাবিক হেতুবা বেলে কতক প্রভাবিত অঞ্চলের বন্যা জল হ্রাস পাই লক্ষ্য করা যাচ্ছে। আসাম সরকার বন্যা প্রভাবিত লোকঙ্ক পাই অনেক সহায়তা ও পুনর্বাস পদক্ষেপ গ্রহণ করেছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। ব্যাঘ্র সংরক্ষণ সেমানক প্রাকৃতিক বাসস্থলীর সুরক্ষা এবং বংশবৃদ্ধি নেই সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা যাচ্ছে। 2010 নভেম্বরে রুশর সেন্ট পিটার্সবর্গ ব্যাঘ্র সম্মেলনী অবসরের এই দিবস পালন নিয়ে নিষ্পত্তি গ্রহণ করা। ভারত সমেত ব্যাঘ্র বাসস্থলী থিবা 13টি দেশের নেতৃমণ্ডলী 2022 সুদ্ধা বাঘ সংখ্যা দ্বিগুণিত করা লক্ষ্য নিয়ে এক মহত্বাকাঙ্ক্ষী পদক্ষেপ গ্রহণ করে। সাম্প্রতিক বিশ্ব আকলন অনুযায়ী 5,711টি বাঘ এবে রয়েছে। বিজ্ঞান আধারিত পদ্ধতি সাংগঠনিক সহায়তা মাধ্যমে ভারত বিশ্বস্তরে বাঘ সংরক্ষণ ক্ষেত্রে এক অগ্রণী রাষ্ট্র ভাবে পরিগণিত হয়েছে। বিশ্বর প্রায় 70% বাঘ ভারতের রয়েছে কুযাচ্ছে। এই দিবস পালন অবসরের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জঙ্গল ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী রাধাকৃষ্ণন কহিছন্তি বাঘঙ্ক বাসস্থলী সংরক্ষণ তদারখ শিকার বিরোধী পদক্ষেপ এবং বন কর্মচারী তথা স্থানীয় সম্প্রদায়ঙ্ক নিরন্তর সহযোগ মাধ্যমে দেশের বাঘ সংখ্যা বৃদ্ধি পাইছে। বিশ্বস্তরের সর্বাধিক বাঘ ভারতের রহুতবা জনাপড়িছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঙ্ক বার্তায় কহিছন্তি বাঘ সংরক্ষণ প্রয়াস দেশের শতাব্দী পুরোনা সংস্কৃতি দ্বারা প্রেরিত। প্রকৃতি সহ সমন্বয় রক্ষা করে জীবনযাপন এবং নাগরিকঙ্ক সামূহিক ইচ্ছাশক্তি দ্বারা এই ক্ষেত্র গতিশীল হয়েছে বলে প্রধানমন্ত্রী কহিছন্তি। জঙ্গল ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কহিছন্তি দেশের 58টি অভয়ারণ্যে পাখাপাখি 3,682টি বাঘ রয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ এবং সেমানকর পরিসংস্থানকু সুরক্ষা দেবা নেই সরকারঙ্ক অঙ্গীকারবদ্ধতাকু সে প্রকাশ করিছন্তি।
1: हमारी जो टाइगर पॉपुलेशन 2,226 थी वो बढ़कर 3,600 से ज्यादा 10 सालों में जो टाइगर रिजर्व्स

শ্রোতা বন্ধু, এই সুমধুর সঙ্গীত পরে আপন মানুষ পুঁথ স্বাগত আজর এই যাত্রার। শ্রোতা বন্ধু, খেল জগতের প্রতিদিন কিছু না কিছু নূয় ঘটনা ঘটি চালছে। কেউঠি নূয় রেকর্ড সৃষ্টি হচ্ছে, তো কেউঠি নূয় চ্যাম্পিয়ন উভা হচ্ছেন, আউ কেউঠি খেলাড়ি সফলতা সারা বিশ্বর দৃষ্টি আকর্ষণ করুছি। তেবে আসন্তু নজর পকাইবা ক্রীড়া জগতের কিছু প্রমুখ ও চর্চিত খবর উপরে। প্রথম সূচনাটি রয়েছে ভারতীয় ট্র্যাপ শুটার নিরু থান্ডা ইটালির লুনাটোরে আয়োজিত আইএসএসএফ শটন গন বিশ্বকপে ইতিহাস সৃষ্টি করেছেন। সে আইএসএসএফ শটগন বিশ্বকপে ব্যক্তিগত স্বর্ণপদক জিতিবার প্রথম ভারতীয় মহিলা ভাবে নূয় কীর্তিমান স্থাপন করেছেন। 26 বর্ষীয় এই ভারতীয় সেনার শুটার মহিলা ট্র্যাপ ফাইনালে চমৎকার প্রদর্শন করে 30টি লক্ষ্য মধ্যে 27টি সফলতার সহিত ভেদ করে স্বর্ণপদক নিজ নাম করেছেন। নিরু ধাঙ্গড় এই ঐতিহাসিক সফলতা ভারতীয় শুটিং ক্রীড়া পাই এক গর্বর বিষয় হওয়া সহ আগামী পিঢ়ির ক্রীড়াবিদ মানঙ্ক পাই এক বড় প্রেরণা সাজি অছি। দ্বিতীয় সূচনাটি রয়েছে ভারতীয় স্মাশ তারকা আহানা সিংকর ঐতিহাসিক সফলতা বিজয় হয়েছে। ভারতীয় স্কোয়াস তারকা আনাহত সিং বিশ্ব জুনিয়র স্মাশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে ইতিহাস করছেন। এই সফলতা সহ সে বিশ্ব জুনিয়র স্মাশ চ্যাম্পিয়নশিপে একক বর্গরে চ্যাম্পিয়ন হবার প্রথম ভারতীয় খেলাড়ি হয়েছেন। কানাডার নিয়াগ্রা অন দ লেক্রে আয়োজিত মহিলা একক ফাইনালে সে ইজিপ্টর রুকেয়া সালেমকে সিধাসলখ 11-3, 11-7 ও 11-9 সেটে পরাস্ত করে স্বর্ণ পদক হাসল করছেন। এই ঐতিহাসিক বিজয় কেবল তাঙ্ক ক্যারিয়রর সর্ববৃহৎ সফলতা নুহে, বরং বিশ্ব জুনিয়র স্মাশ চ্যাম্পিয়নশিপে ইজিপ্টর 13

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে চলন্তু জানি নেবা আজি দিনর বিশেষত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্তরি সূচনা। শ্রোতা বন্ধু, ভারতীয় সংস্কৃতিরে গুরুঙ্কর স্থান সর্বোচ্চ। গুরু কেবল জ্ঞান দিয়ন্তি নাহিঁ, সে জীবনকু সঠিক দিকরে দেখান্তি। সেথিপাই আম শাস্ত্ররে কুহা যায়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তসমি শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরু হেউচন্তি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সহারকর্তা এবং পরব্রহ্মঙ্কর স্বরূপ। তেণু প্রতিবর্ষ আষাঢ় মাস পূর্ণিমা তিথিরে গুরুঙ্কর প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও শ্রেষ্ঠা জনাইবা পাইঁ গুরু পূর্ণিমা পালন করা যায়। এই দিনটিকু আষাঢ় পূর্ণিমা মধ্য কুহা যায়। গুরু পূর্ণিমার

0: 1,250. At the ongoing Commonwealth Games in Glasgow, Indian boxer Sakshi Chaudhary confirmed another medal for the country on day six. Sakshi defeated Caitlin Friars of Northern Ireland by a unanimous decision 5-0 to storm into the semi-finals of the women's 51-kilogram division. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আসন্তু জানিনবা, চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কে সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর সন্ধ্যা 6:30 রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুনবে গঞ্জাম জেলার হালচাল রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম চাষবাস রাতে 7:30 রাতে 8:00 শুনবে সংসদ সমীক্ষা রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির আঞ্চলিক গীতক্রমে রাতে 8:15 শুনবে ক্ষিতিরাম সাহু এবং সাথী পরিবেশিত কলাহান্ডিয়া গীত স্পোর্টস ক্যান রাতে 8:30 স্পটলাইট রাতে 9:15 রাতে 9:30 চর্চা কা বিষয় হে রাতে 10:00 সংসদের প্রশ্নকালর রেকর্ডিং কার্যক্রমগুলো রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শুনবে বীণা বাদন শিল্পী হলে গায়ত্রী শিল্পী পরিবেশন করেছেন রাগ আবেরি এবং হিন্দুলম এ চলিত অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হওয়া কার্যক্রমের রূপরেখা।

0: আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু। প্রথমে আকাশবাণী দিল্লি রু পরে পরে আকাশবাণী কটক কেন্দ্র রু
1: আকাশবাণী সম্প্রতি বার্তা।

0: আলোচনা করে শ্রী মাঝি কহিছেন লগাণ বর্ষা ও কেতেক নদীরে সৃষ্ট বন্যা পরিস্থিতি উপরে সরকার তীক্ষ্ণ নজর রাখিছেন। প্রভাবিত অঞ্চলর জনসাধারণকু সুরক্ষিত রাখিবা পাই প্রশাসনিক স্তরের নির্দেশ দিয়াযাইছে। বালেশ্বর, ভদ্রক ও যাজপুর জেলার বন্যা পরিচালনা, স্থানান্তর ও রিলিফ কার্যক ত্বরান্বিত করিবা পাই তিনিজন বরিষ্ঠ আইএএস অফিসরকু দায়িত্ব দিয়াযাইছে। তলিয়া অঞ্চলর সুরক্ষিত স্থানকু লোককু স্থানান্তর করা কার্যে এনডিআরএফ, ওড্রাফ, অগ্নিশম ও পুলিশ বাহিনী নিয়োজিত অছন্তি। সমস্ত আশ্রয়স্থলীরে বিশুদ্ধ পানীয় জল, রন্ধা খাদ্য, জরুরি স্বাস্থ্যসেবা, সর্পাঘাত প্রতিষেধক ঔষধ যোগাই দিয়াযাইছে। বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিবা বাসগৃহ ও চাষজমি পাই প্রভাবিত জনসাধারণকু ত্বরিত ক্ষতিপূরণ প্রদান পাই নির্দেশ দিয়াযাইতিবা মুখ্যমন্ত্রী কহিছন্তি। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী বন্যা পরিস্থিতির উচ্চস্তরীয় সমীক্ষা করেছেন। শ্রী পূজারী কহিছন্তি প্রভাবিত নাগরিকঙ্ক সুরক্ষাকু সুনিশ্চিত করিবা পাই যুদ্ধকালীন ভিত্তিরে উদ্ধার, রিলিফ ও পুনরুদ্ধার কার্য জারি রয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ স্বরূপ 30,000 লোককু নিরাপদ স্থানকু স্থানান্তর করা যাইতিবা বেলে অন্য বিপদপূর্ণ স্থানরে স্থানান্তর প্রক্রিয়া জারি রয়েছে। লগাণ বর্ষায় বালেশ্বর, ভদ্রক, যাজপুর, ময়ূরভঞ্জ এবং কেন্দ্রঝর জেলা সর্বাধিক প্রভাবিত হয়েছে। বন্যাঞ্চলরে উদ্ধার কার্যে অগ্নিশম বিভাগের 60টি টিম নিয়োজিত অছন্তি বলি অগ্নিশম বিভাগ মহানির্দেশক ডক্টর সুধাংশু ষড়ঙ্গী কহিছন্তি।
1: লোকমানে পানি ঘেরে অছন্তি, অসুরক্ষিত অছন্তি বা যোটি পানি পড়ুছি সেঠু লোকমানকু সুরক্ষিত উদ্ধার করিবা, সেথিপাই আমার পাখাপাখি 60টি দল কাম করুছন্তি। প্রত্যেক দল পাখরে ডঙ্গা আছি, যান্ত্রিক বোট আছি, মোটর আছি, সেমানে জনকু জনকু করি বাহার করছন্তি। গলা 24 ঘন্টা ভিতরে আমি পাখাপাখি 212 জনকু উদ্ধার করে সারিলুনি।
0: বন্যা পরিস্থিতি দৃষ্টি রাখি ভদ্রক ও নবরঙ্গপুর জেলার আসন্তাকালি মধ্যে স্কুল ছুটি ঘোষণা করা যাইছে। যাজপুর জেলার বৈতরণী ও শাখা নদী, বুড়া ও কাণী নদীরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বন্যা জল গাঁগুড়িকে প্রবেশ করা সহ চাষ জমি নষ্ট হয়েছে। বৈতরণী নদীর জলস্তর আখুয়াপদা, বল্লভীঘাট ও দশরথপুরের বিপদ সংকেত উপরে প্রবাহিত হেউতবা আম সংবাদদাতা জানাইছন্তি। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক ঘরধরা গ্রাম উপরপড়ার জলবন্দী পরিবারগুড়ি উদ্ধার করা আশ্রয়স্থলীকে নিয়ে যাই। বৌদ্ধ জেলা দিয়ে যাই মহানদী তেল, সালুঙ্কি, বাঘ নদীর জলস্তর বৃদ্ধি পাইছে। জেলাপাল মহানদী কূল অঞ্চলক পরিদর্শন করে স্থিতির সমীক্ষা করেছেন। কেন্দ্রাপড়া জেলাপাল রঘুরাম আর আয়ারঙ্ অধ্যক্ষতার ওসান সম্মিলনী কক্ষে প্রয়াস কার্যক্রমের সফল রূপায়ন নিয়ে জেলাস্তরীয় স্বতন্ত্র যুগ্ম বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এতে স্বাস্থ্য, শিক্ষা, মহিলা ও শিশু বিকাশ এবং জেলা শিশু সুরক্ষা বিভাগ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা যাইছে। রাজ্য নির্বাচন কমিশন কার্যালয়ের অনুসচিব নিরঞ্জন পাড়ি আজ কেন্দ্রাপড়া জেলা গস্ত করে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইর চিঠা তালিকা প্রকাশ পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমীক্ষা করেছেন। জেলার দাবি ও আপত্তি গ্রহণ এবং শুনানি প্রক্রিয়া কিপরি সুচারুরূপে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে শ্রী পাড়ি ক্ষেত্রীয় পর্যায়ে অনুধ্যান করেছেন। পুরী শ্রীমন্দিরে আজ আষাঢ় শুক্ল ব্যাসপূর্ণিমা তিথিতে শ্রীবিগ্রহমানকর বনকলাগি নীতি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ভোগমণ্ডপ শেষ হওয়া পরে সন্ধ্যা 6টার রাতে 11টা পর্যন্ত সর্বসাধারণ দর্শন বন্ধ রহিব বলে শ্রীমন্দির প্রশাসন পক্ষর সূচনা দিয়াযাইছে। এথর কিছু খবর সংক্ষেপে। যাজপুর মহারাজা যযাতি কেশরী মেডিকাল কলেজ ও হসপিটাল কেন্দ্রীয় পরীক্ষাগারক জেলাপাল অম্বর কুমারকর উদ্ঘাটন করছেন। দেবড় জেলা শিশু সুরক্ষা ইউনিট পক্ষ কিশোর ন্যায়, সাইবর সুরক্ষা, প্রশাসনিক সেবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাই। ওড়িশা জনস্বাস্থ্য নির্দেশালয় পক্ষ রায়গড়া জেলাকু রাজ্যস্তরীয় হেপাটাইটিস নিয়ন্ত্রণ ক্ষেত্রে রাজ্যস্তরীয় পুরস্কার প্রদান করা যাই। সুবর্ণপুর জেলার লগাণ বর্ষা যোগ ডুঙ্গুরিপাল্লি ব্লকর ধর্মদাণ্ডি সেতু উপরে বন্যা জল প্রবাহিত হেউতবারু যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে। বাঘমানক সুরক্ষা ও সংরক্ষণ নেই সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা যাচ্ছে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে স্থানীয় জনজাতি ও সম্প্রদায়ের সহভাগিতার বাঘঙ্ক ভবিষ্যতের সুরক্ষা। দেশের বাঘবংশ বৃদ্ধি করা কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক পক্ষর বিভিন্ন যোজনা কার্যকরী করা যাচ্ছে। নন্দনকানন প্রাণী উদ্যানের আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়েছে। কার্যক্রমক জঙ্গল, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গণেশরাম সিং কুন্টিয়া উদ্ঘাটন করেছেন। এই অবসরে বাঘর যত্ন ও সংরক্ষণ ক্ষেত্রে সেবা যোগাইবা 25 জন ব্যাঘ্র রক্ষকঙ্কু সম্মানিত করা যাইছে। বর্তমানে নন্দনকাননে 36টি বাঘ রয়েছে। সেথিমধ্যে 18টি সাধারণ রঙ্গর বাঘ, 5টি ধলা বাঘ ও 5টি মেলানিস্টিক বাঘ রয়েছে। পবিত্র আষাঢ় পূর্ণিমার আজ ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পালন করা যাচ্ছে। গুরু শিষ্য পরম্পরাকে উজ্জীবিত রাখা সহ শৈক্ষিক পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখি সমাজকে প্রেরিত করা আজ দিবস পালনের মুখ্য উদ্দেশ্য। মুখ্য সংবাদ পুনিথরে। লোকসভায় পারিত হল সার্বজনীন।

0: শুনলি না নি যে প্রকারে গানা সেই প্রকারে বাজনা তার সুকে তো সেমি সাগে ভেজা পড়া চপ পলা
1: হ সৎ কথা রে ভে হেনতা বজা গজা বি বজাই দেলে কেতে সুন্দরা করি গীত বি গাই দেলে
0: হই
1: ধন্যবাদ গুটে সুন্দরাটা দউ
0: দউ
1: তার সঙ্গে সঙ্গে রে ভে বিশেষজ্ঞ আজ্ঞা এজ খেটলে না
0: হ হ হ
1: বিশেষজ্ঞ আজ্ঞা কেটা কুচন মুই পচারুছে তুই শুন
0: হ
1: চাষী ভাই বোন মানে এজ আমি গোটে বিষয়ের কথাবার্তা হেমা সে বিষয়ের না হেলা বর্ষা ঋতুরে অন্তচাষ আর ই বিষয় নে আমার সঙ্গে কথাবার্তা হবার লাগি এজ আমার সঙ্গে নে উপস্থিত অছন লেখনলাল মিনা আজ্ঞা অছন বৈজ্ঞানিক কৃষি সম্প্রসারণ কেভিকে নয়াপড়া জেলা নে তো তাঙ্কর সঙ্গে এজ আমি কথাবার্তা হেমা বর্ষা ঋতুরে অন্তচাষ বিষয় নে তো আজ্ঞা জুহার আপনকে আমার বৈঠককে স্বাগত করুছু
2: জুহার
1: তো আজ্ঞা প্রথম নে আমার চাষী ভাই বোন মানকে কোহন যে ই অন্তচাষ বেলে কানা আর ইথিনে কেন কেন ফসল কে করা যাইতিছি
2: সবই চাষী ভাই মানকে মোর জুহার যেন অন্তচাষ যেন অছে হেন আমার মুখ ফসল ভিতরে

আখিরি রাস্তা কথাচিত্রর এথরা আসন্তে শুনিবা। কণ্ঠদান করেছেন এস জানকী, মুন্না অজিজ ও সাথে। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

সঙ্গম কথাচিত্র এথর আসন্ত শুণবা কণ্ঠশিল্পী হলে মুকেশ শৈলেন্দ্র রচনাকে সঙ্গীত সজাই শঙ্কর জয়কিষণ।